মন্ত্র বন্ধে আমার দিবিকে পরমেশ্বর প্রাণ জ্যোতি মরলিকারয়া মরলিকার